0: মাকে
1: উঠো মা গা
0: চলো মুহ হাত ধুলো যা নেই আর দাওয়াত পে জানে
1: আমি তো বহুত বাত গীত অধুরা রহ যায় তো আচ্ছা নেই গাও
0: মুঝে বহুত দুঃখ হতা তুমি মেনে অচ্ছে তরহ সে গানা সিখা
1: জিতনা সিখা উতনা হি বহুত হ্যায় মেরে লিয়ে অরুণা উমীদ সে জ্যাদা মিল যায় তো এসা মালুম হতা হ্যায় জিসসে আদমি উসকে লায়ক নেই
0: মে বতাও এসি বাতে তুমনে কাহাঁ সে সিখি
1: কাহাঁ সে সিখি
0: সিখি ভি নেহি চুরাই হি মেরি বাতে সে

নাচে নাচে কই আহা আহা নাচে নাচে সারে হাসি আহা নাচে নাচে সারে যাওয়া আহা নাচে নাচে।